আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রানো কদরমন্দ আওরিদুনকো হাজির ইয়ামকারিন আইতুল্লাহ, তাসু আওরাই রেডিও আমানা 88.4 কারক দ তাজউইদুল কুরআন প্রোগ্রাম সারা হাজির লকসরঙ্গে চি তুসিতা পাতদু জে হর জুমারাত ও জুমা পাওরাজ পাবান্দি ইউ বজে না তর দু বজো পরে দাগা প্রোগ্রাম চি দাগা কিজি। নুনন হা দে জুমারাত রেজ দো নো ইবতিদাউ হলু দে তেলাওয়াতে কালামে পাক না, তেলাওয়াতে কালামে পাক কিবো। নন সূরাতুল মুতাফফিফিন চিদাগা পো মশক সারা ইবতিদাউ কো।